0: Keep it on the voice of the city, CJMR 1320.
1: ওই সুরমানি আয়াত এরা সাদা না রোক সকে
2: সাদা রাঠাঁ দে করে হি রাঠ জামদে কাম সুন কে ইয়ারাঁ দা বেরি কম্বদে হত্তিমি বাজ নিমি পাগে লঙ্ঘদে হত্তিমি বাজ নিমি পাগে লঙ্ঘদে রাখি দিনি পল পলে আম ঝুকদি ও মৈনু জামদে নু জামদে।